0: পাগলে কি না বলে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়।
1: বলে কে ভি।